আজ মঙ্গলবার, 21শে আশ্বিন, 1948 শকাব্দ, 13ই অক্টোবর, 2026 খ্রিস্টাব্দ এবং 25শে আশ্বিন, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5:35 হয়ে 14 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5:10 হয়ে 26 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 25 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী ও সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই।

0: She added that they must hold a valid light motor vehicle driving license and a public service vehicle badge. Delhi CM said that a dedicated digital portal has been developed to ensure that the scheme is implemented in a transparent and organized manner. In badminton, PV Sindhu and the men's doubles duo of Satvik Sairaj Ranki Reddy and Chirag Shetty will lead India's campaign at the Denmark Open 2026, which begins today. Sindhu faces a formidable opening round challenge against Olympic champion and world number one Ahn Se-young of Korea in women's singles. And that is the end of this news bulletin.
1: Akashbani, Kolkata. অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে। প্রথমেই জানিয়ে দেব আজ সারাদিন গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6:30টায় আজকের চাষবাস, 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য, 6:45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মৌলি দাশগুপ্ত, 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত এরিনা মুখোপাধ্যায়ের কণ্ঠে, 8:00 জানা অজানা, 8:05 মিনিটে নজরুল গীতি শিল্পী পরিমল ভট্টাচার্য, 8:20 মিনিটে উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম মেঘা চক্রবর্তীর সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব, 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ শিল্পী ত্রৈলী দত্ত, 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, 9:25 মিনিটে জেলার চিঠি, 9:30 মিনিটে গানে গানের পরবর্তী অংশ, 10:00 গানের ভেলা উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়, 11:00 যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান যুববাণী পুজোপেডিয়া উপস্থাপনায় চয়নিকা ধর ও কিংসুক ঘোষ, 12:00 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 12:15 মিনিটে লোকগীতির সুরে দোতারা শুনবেন বাজিয়েছেন সৌমেন্দু দাস, 12:33 মিনিটে গ্রামীণ অনুষ্ঠান উনজমির দুন ফসল, 1:00 সঙ্গীতালেখ্য আনন্দময়ীর আগমনে অংশগ্রহণে চন্দ্রাবলী রুদ্র, শ্রীকুমার চট্টোপাধ্যায়, অঞ্জলি কর, পার্থ মুখোপাধ্যায়, চৈতালি মণ্ডল, স্বপন দত্ত, অরুণ কর, প্রযোজনা বাসবী নন্দী, 1:45 মিনিটে মাননীয় ইস্যু উপস্থাপনায় সৌগত চট্টোপাধ্যায়, 2:30 মিনিটে সাঁওতালি গান এবং সঙ্গীতালেখ্য রচনা মুবিশ চন্দ্র হাঁসদা, অংশগ্রহণে চন্দ্র মুর্মু ও সহশিল্পীবৃন্দ, অর্জুন সরেন ও সহশিল্পীবৃন্দ। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়, 5:30 মিনিটে বিদ্যার্থীদের জন্য, 6:05 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ, 6:15 মিনিটে সাঁওতালি অনুষ্ঠানে কথিকা আত্মনির্ভর ভারত বলেছেন অনল হেমব্রম, লোকগীতি শিল্পী পদ্মলোচন বেশরা, সুবোধচন্দ্র সরেন ও সহশিল্পীবৃন্দ, 6:38 মিনিটে কিষাণ বাণী বিকশিত ভারতের লক্ষ্যে ভেষজ উদ্ভিদের চাষ ও গবেষণার অভিমুখ, অধ্যাপক ডক্টর অমিত বরণ সারেঙ্গির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, 7:10 মিনিটে পল্লীকথা তর্জা গান পরিবেশনায় কমল মণ্ডল ও সহশিল্পীবৃন্দ, 7:30 মিনিটে সমীক্ষা বলেছেন অরুণ কর, 8:00 আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ, 8:15 মিনিটে শহর কলকাতা অংশুমান চক্রবর্তীর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান, 8:30 মিনিটে কথায় কাহিনী আরশাদের বাঁশি রচনা নাজিয়া রহমান প্রযোজনা রফিউদ্দিন, 8:45 মিনিটে অর্থনীতির দুনিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা এআই চাকরির বাজারের ভবিষ্যৎ ও প্রতারণা এবং সাইবার নিরাপত্তা ও প্রতারণা বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব। অংশগ্রহণে অধ্যাপিকা ডক্টর

দ্যুতি চট্টোপাধ্যায় ও অধ্যাপিকা শতরূপা বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী ত্রৈলী দত্ত, 9:30 শ্রবণী, রসরাজ অমৃতলাল বসুর পুরনো কলকাতার দুর্গোৎসব প্রবন্ধ থেকে পাঠ, পাঠে শোভনলাল মুখোপাধ্যায়, নাট্যকার মন্মথ রায়ের লেখা দুর্গোৎসবের কথা থেকে পাঠ, পাঠে মন্মথ রায় এবং স্মৃতিকথন স্বামী লোকেশ্বর আনন্দ। 10টায় সেবা সংকল্প অভিযান, প্রযোজনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। রাত 10:15 বাংলা ছায়াছবির গান, 10:30 আধুনিক গান শিল্পী পরিমল ভট্টাচার্য, 10:50 দোতারা শিল্পী সৌমেন্দু দাস। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী পণ্ডিত জ্যোতির্ময় রায়চৌধুরী। জানিয়ে দিলাম আজ সারাদিন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন ঠুমরি শিল্পী শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। প্রথমে যোগিয়া ঠুমরি।

প্রথমে যোগিয়া ঠুংরি ও পরে ভৈরবী ঠুংরি শুনলেন, গেয়েছেন শ্রীমতী লক্ষ্মী শঙ্কর। সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অ্যারিনা মুখোপাধ্যায়।

রবীন্দ্রসঙ্গীত শুনলেন অ্যারেনা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রামচরিতমানস, আজ শুনবেন 262তম পর্ব রামচরিতমানস।

শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 262তম পর্ব আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি, শিল্পী সুদেব চট্টোপাধ্যায়।

0: singles, and that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় সঞ্জিদা সুলতানা।

গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? ভোরের আকাশটা ধীরে ধীরে জেগে উঠছে, চারপাশে একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ। রাতের শেষটুকু যেন আলতো করে মিশে যাচ্ছে নতুন দিনের আলোয়। জানলার বাইরে তাকালে দেখা যাচ্ছে নীল আকাশের বুকে সাদা মেঘের আনাগোনা, কোথাও গাছের পাতায় জমে থাকা শিশির, কোথাও রাস্তার ধারে ঝরে পড়া শিউলি ফুল, হালকা বাতাসে ভেসে আসছে শরতের এক চেনা গন্ধ। এই সময়টায় সকালগুলো কেমন যেন অন্যরকম হয়, তাই না? সারা বছরে কতই তো সকাল আসে, কত সকালই চলে যায়, কিন্তু শরতের এই সকালগুলোতে যেন মিশে থাকে অন্যরকম একটা অনুভূতি, একটা শান্তি, একটা মায়া, আর তার সঙ্গে অদ্ভুত সুন্দর একটা অপেক্ষা। পূজো আসছে, কথাটা শুনলেই যেন মনটা একটু অন্যরকম হয়ে যায়। মনে পড়ে যায় ছোটবেলার সেই দিনগুলো, নতুন জামার গন্ধ, পূজোর ছুটির আনন্দ, বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার পরিকল্পনা, আর দূর থেকে ভেসে আসা ঢাকের আওয়াজ। আজও হয়তো কোথাও কোনো বাড়ির জানলা খুলতেই শিউলির গন্ধ এসে মন ভরিয়ে দিচ্ছে, কোথাও চায়ের কাপে চুমুক দিতে দিতে কেউ ভাবছে পূজোর কেনাকাটা আর কী কী বাকি আছে, আবার কলকাতার কোনো এক প্রান্তে এখনও হয়তো রাত জেগে কাজ করছেন মণ্ডপ শিল্পীরা, তৈরি হচ্ছে আলোর সাজ, শেষ মুহূর্তে তুলির টানে সেজে উঠছে প্রতিমা, শহরটা ধীরে ধীরে জেগে উঠছে, আর সেই সঙ্গে জেগে উঠছে আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা পূজোর আনন্দটাও। আজ পূজোর তৃতীয়া, উৎসবের মূল দিনগুলো এখনো আসেনি, কিন্তু অপেক্ষার আনন্দ তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, আর এই অপেক্ষার মধ্যেই লুকিয়ে থাকে কত গল্প, কত স্মৃতি, কত না বলা কথা। আচ্ছা, তোমাদেরও কি এমন হয়? শরতের সকালে হঠাৎ শিউলি ফুল দেখলে, কিংবা কোথাও ঢাকের আওয়াজ শুনলে মনে হয় ছোটবেলার সেই পূজোর দিনগুলো যেন আবার ফিরে আসছে? হয়তো পূজো বদলেছে, বদলেছে কলকাতার রাস্তাঘাট, বদলেছে আমাদের উৎসব উদযাপনের ধরন, কিন্তু পূজোকে ঘিরে সেই ভালো লাগা, সেই অপেক্ষা, সেই আনন্দ আজও যেন একই রকম রয়ে গেছে। তাই আজকের এই স্নিগ্ধ সকালে চলো একটু অন্যভাবে পূজোকে অনুভব করি, ফিরে দেখি আমাদের ফেলে আসা সেই দিনগুলো, ঘুরে আসি উৎসবের আলোয় সেজে ওঠা কলকাতার অলিগলি থেকে, জেনে নেব সেই মানুষগুলোর কথা যাদের পরিশ্রমে আমাদের পূজো হয়ে ওঠে আরও সুন্দর, আর সঙ্গে অবশ্যই থাকবে পূজোর গান, রেডিওর স্মৃতি, আর আমাদের চিরচেনা বাঙালিয়ানার কিছু মিষ্টি মুহূর্ত। শরতের এই সুন্দর সকালে সবাইকে পূজোর শুভেচ্ছা জানিয়ে শুরু করা যাক আজকের অনুষ্ঠান একটা সুন্দর গানের মধ্যে দিয়ে।

0: ফিরে এলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানের পর। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। ক্যালেন্ডারের তারিখ অনুযায়ী আজকের দিনটা দুর্গাপুজোর তৃতীয়া হলেও ইতিহাস কিন্তু বলছে এই দিনটার আরও অনেক বিশেষত্ব আছে। চলো তাহলে দেরি না করে শুনে নেওয়া যাক আজ এই দিনে।
1: আজ এই দিনে
0: ১৮৯২ সালের আজকের দিনে এডওয়ার্ড এমারসন বার্নার্ড প্রথম ফটোগ্রাফির মাধ্যমে ধূমকেতু আবিষ্কার করেন। ১৯৭৬ সালের আজকের দিনে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে ডক্টর এফ এ মার্ফি প্রথম ইবোলা ভাইরাসের ইলেকট্রন মাইক্রোগ্রাফ তোলেন। ১৯১১ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন অশোক কুমার, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। ১৯৮০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন সোনালী চৌধুরী, বাঙালি ভারতীয় অভিনেত্রী। ১৯৯২ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রিয়া শর্মা, ভারতীয় সমাজকর্মী ও ইউনিসেফ গ্লোবাল গোলস পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয়।

0: 1911 সালের আজকের দিনে প্রয়াত হন ভগিনী নিবেদিতা। আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল, অ্যাংলো আইরিশ বংশোদ্ভূত ভারত হিতৈষী সমাজকর্মী, লেখিকা, শিক্ষিকা এবং স্বামী বিবেকানন্দের শিষ্যা। 1964 সালের আজকের দিনে প্রয়াত হন প্রেমাঙ্কুর আতর্থি, কথাশিল্পী, সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন তিনি। 1983 সালের আজকের দিনে প্রয়াত হন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অভিনেতা, নাট্যকার ও নাট্য পরিচালক ছিলেন তিনি। 1987 সালের আজকের দিনে প্রয়াত হন কিশোর কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা ও গায়ক। এছাড়াও আজকের দিনটি দুর্যোগ হ্রাসের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করা হয়।
1: আজ এই দিনে
0: শুনলাম আজকের দিনে ঘটে যাওয়া বিশেষ বিশেষ ঘটনাগুলির কথা। ফিরব অনুষ্ঠানে অবশ্যই, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটা।

0: ফিরলাম শ্রিয়া, ফিরলাম শাহনা বাজপেয়ীর কণ্ঠে গানের পর। আর আজ তৃতীয়ার দিনে সকাল সকাল ঘড়ির কাঁটা বলছে, সময় এখন 7:25। আর আজ যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে এখন তোমাদের সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। আচ্ছা, মনে আছে ছোটবেলায় পূজোর নতুন জামাটা হাতে পাওয়ার পর কেমন লাগতো? বারবার আলমারি খুলে জামাটা দেখা, কখনো গায়ে দিয়ে আয়নার সামনে দাঁড়ানো, তারপর বাড়ির কেউ বলে উঠত, পূজোর আগে জামাটা নষ্ট করে ফেলিস না। আর আমরা মনে মনে ভাবতাম, পূজোটা কবে আসবে? আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে সেই পূজোর রাতগুলো? বন্ধুরা সবাই মিলে ঠাকুর দেখতে বেরোনো, রাস্তার আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়া, প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে ছবি তোলা, আর বাড়ি ফেরার সময় পা ব্যথা করলেও মুখে এক গাল হাসি। কি আশ্চর্য, তাই না? সময় বদলেছে, শহর বদলেছে, আমাদের জীবনযাপনও বদলেছে, কিন্তু পূজো আসার আনন্দটা আজও যেন কোথাও একই রকম রয়ে গেছে। আর আজ সেই অপেক্ষারই একটা বিশেষ সকাল। আজ তৃতীয়া, দেবী আসছেন, শহর সাজছে, কোথাও শেষ মুহূর্তের প্রস্তুতি, কোথাও আলোর কাজ, কোথাও প্রতিমার সাজে ব্যস্ত শিল্পী, আর আমাদের মনটাও ধীরে ধীরে উৎসবের রঙে রাঙিয়ে উঠছে। আজকের এই সুন্দর সকালে তোমার সঙ্গে গল্প করব বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজোকে নিয়ে। তবে আজ শুধু পূজোর কথা বলবো না, ফিরে যাব ছোটবেলার পূজোয়, ঘুরে দেখব কলকাতার উৎসবের রং, জানব সেই মানুষগুলোর কথা যাদের পরিশ্রমে আমাদের পূজো এত সুন্দর হয়ে ওঠে। আর তুমি কিন্তু চাইলেই তোমার এই অনুভূতিগুলো আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারো। কিভাবে বলছি, তবে তার আগে চলো শুনে নেওয়া যাক এই মাসের বলতে চাই এর বিষয়ে।
1: এই জানিস, সোশ্যাল মিডিয়াতে 4 বছর আগের একটা মেমরি দেখালো, সেই যেবার আমরা মহালয়ার ভোরে কুমোরটুলি গিয়েছিলাম।
2: আর পাড়ার প্যান্ডেলে একসঙ্গে অঞ্জলি দিতে গিয়ে আকাশ যা ভুলভাল মন্ত্র বলেছিল, মা দুর্গা এসে শিওর ওর কান মলে দিয়ে যেত কিন্তু।
3: আচ্ছা, ওসব ভেবে আর কি হবে, সেই তো এখনো পূজো মানেই অষ্টমী সপ্তমী সবেতেই ক্লায়েন্টের কল, আর নবমী রাতে ভিড় আড়াতে ওয়েব সিরিজ দেখা। আমাদের সেসব ক্যাপ ফাটানো দুর্গাপুজো সে কি আর ফিরবে?
2: কেন ফিরবে না রে? আচ্ছা তোর মনে আছে সেই যেবার অঞ্জলি দিতে গিয়ে তুই একটা মেয়ের দিকে হা করে তাকিয়েছিলি?
3: তুইও না, ওটা জাস্ট একটা ক্রাশ ছিল। আর আমার শুধু মনে আছে জানিস তো, ওই ওর সেই খোলা চুল, নীল শাড়ির আঁচলটা এত সুন্দর।
1: কি থমকে গেলে তো? মনের ভেতরের সেই পুরনো ডায়েরির পাতাটা আরেকবার দেখতে ইচ্ছে করছে নাকি? মনে পড়ে যাচ্ছে ক্রাশের সঙ্গে সেই প্রথম চোখাচোখি, বন্ধুদের সঙ্গে রকে বসে আড্ডা, কিংবা বিশেষ মানুষের জন্য লুকিয়ে রাখা এক ক্রাশ না বলা কথা? যুববাণীর বলতে চাই ডাক পাঠাচ্ছে তোমার সেই হারিয়ে যাওয়া পূজোর স্মৃতিগুলোকে। বলতে চাই এর অক্টোবর মাসের বিষয়, স্মৃতির শারদীয়া।
3: তাহলে কিরে দিয়া, নীল শাড়ি সেই গল্পটা লিখে পাঠিয়ে দেবো নাকি?
2: হ্যাঁ রে পাগল, আজকেই পাঠিয়ে দে।
1: আর তোমরাও যদি লিখতে চাও তাহলে আজই পাঠিয়ে দাও অনধিক 300 শব্দের মধ্যে। তোমার বয়স যদি হয় 16-30, তবে মেল করো আমাদের, আমাদের মেল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
2: পাঠাতে পারো আমাদের ডাকবাক্স, আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 7-1। চিঠি পাঠানোর শেষ তারিখ 26 অক্টোবর। সঙ্গে অবশ্যই দিতে ভুলো না তোমার বয়সের প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল। তাহলে যেতে যেতে আরো একবার মনে করিয়ে দিই,
1: অক্টোবর মাসের বলতে চাই এর বিষয় স্মৃতির শারদীয়া।

শুনলাম এ মাসের বলতে চাইয়ের বিষয়। তাহলে আর দেরি না করে ঝটপট লিখে ফেলো আর পাঠিয়ে দাও। তবে চিঠি পাঠানোর শেষ তারিখ কিন্তু 26শে অক্টোবর। ফিরে আসবো অনুষ্ঠানে, তবে এখন তোমাদের জন্য রইল এই গানটা।

ফিরে এলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানের পর। আর আজ তৃতীয়ার দিনে সকাল সকাল পুজোর গল্প আর গানে কিন্তু ব্যাপারটা একেবারে জমে গেছে। আচ্ছা, এই যে পুজো আসছে, এটা আমরা প্রথম কিভাবে বুঝতে পারি? ক্যালেন্ডারের তারিখ দেখে, নাকি দোকানে নতুন জামা কাপড় দেখে, নাকি হঠাৎ কোনো সকালে জানলা খুলে শরতের আকাশ দেখে? আমার মনে হয় পুজো

আসার খবরটা প্রকৃতি আমাদের একটু আগেই দিয়ে দেয়। সকালে নরম রোদ, নীল আকাশে সাদা মেঘের ভেলা, রাস্তার ধারে কাশফুল, আর ভোরবেলা ঘাসের উপর ছড়িয়ে থাকা শিউলি ফুল। এসবের মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। শিউলি ফুলের কথাই ধরো, রাতের অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটতেই গাছের তলায় সাদা আর কমলা রঙে ভরে যায় মাটি। ছোটবেলায় কত মানুষ যে ভোরবেলা শিউলি কুড়োতে বেরিয়েছে, কারো হাতে ছোট্ট ঝুড়ি, কারো হাতে ফুলের থালা, আর সেই ফুলের গন্ধের সঙ্গে মিশে থাকে পূজোর অপেক্ষা। শরৎকাল যেন আমাদের মনে করিয়ে দেয় ব্যস্ততার মধ্যেও একটু থামতে হয়, একটু আকাশ দেখতে হয়, প্রকৃতির কাছে ফিরতে হয়। তবে আজকের শহরে সেই দৃশ্যগুলো কি আগের মতো আছে? হয়তো অনেক জায়গায় বদলে গেছে। কাশবনের জায়গায় তৈরি হয়েছে নতুন বাড়ি, শিউলি গাছের জায়গায় উঠেছে বহুতল। তবুও শরৎ এলে বাঙালির মন কেমন করে ওঠে, কারণ ঋতু শুধু প্রকৃতিতে আসে না, ঋতু আমাদের স্মৃতিতেও ফিরে আসে। আসলে পূজো শুধু একটা উৎসব নয়, পূজো আসলে অনেকগুলো ছোট ছোট আনন্দের সমষ্টি, আর সেই আনন্দের প্রথম ডাকটা যেন শোনা যায় এই শরতের সকালেই। এবার আসি আমাদের প্রাণের শহর কলকাতার কথায়। পূজোর কলকাতা মানেই এক অন্যরকম শহর। যে শহরটা সারা বছর অফিসের তাড়া, বাসের ভিড়, ট্রাফিক আর কাজের চাপে ছুটে চলে, পূজোর সময় সেই শহরটাই যেন উৎসবের পোশাক পরে। কোথাও মণ্ডপ তৈরি হচ্ছে, কোথাও আলোর কাজ চলছে, কোথাও প্রতিমা এসে পৌঁছেছে, দোকানে দোকানে শেষ মুহূর্তের কেনাকাটা, রাস্তায় মানুষের ভিড়, আর প্রত্যেকের চোখে একটা আলাদা উচ্ছ্বাস। কলকাতার পূজোর কিন্তু একটা মজার ব্যাপার আছে, এখানে শুধু প্রতিমা দেখতে বেরোনো হয় না, বেরোনো হয় শহরটাকে দেখতে। কোনো মণ্ডপে ইতিহাসের ছোঁয়া, কোথাও শিল্পের নতুন ভাবনা, কোথাও গ্রামের পরিবেশ, আবার কোথাও আধুনিক প্রযুক্তির অভিনব ব্যবহার। প্রত্যেকটা মণ্ডপ যেন একটা করে গল্প বলে, আর সেই গল্প দেখতে দেখতে কখন যে রাত কেটে যায় বোঝাই যায় না। তবে কলকাতার পুজো মানেই কিন্তু শুধু বড় বড় মণ্ডপ নয়, একটা ছোট্ট পাড়ার পুজো ভীষণ সুন্দর হয়। সেখানে হয়তো বিশাল আলোর ব্যবস্থা নেই, নেই বড় কোনো থিম, কিন্তু আছে পাড়ার মানুষের আন্তরিকতা, আছে ছোটদের দৌড়ঝাঁপ, বড়দের আড্ডা, পুজোর প্রস্তুতি নিয়ে আলোচনা, আর একসঙ্গে কিছু করার আনন্দ। আসলে পূজোর সৌন্দর্যটা শুধু কত বড় মণ্ডপ তৈরি হলো তার উপর নির্ভর করে না, পূজোর সৌন্দর্য নির্ভর করে কত মানুষ একসঙ্গে মিলেমিশে আনন্দ করল তার উপর। তাই এই তৃতীয়ার সকালে কলকাতার প্রতিটি পূজো কমিটি, প্রতিটি শিল্পী আর প্রতিটি মানুষের জন্য রইল আগাম শুভেচ্ছা। আচ্ছা বন্ধুরা, তোমাদের কোনটা পছন্দ, বড় থিমের পূজো নাকি সেই চেনা পাড়ার পূজো? উত্তরটা যার যার নিজের মতো, কারণ কলকাতার পুজো সুন্দর ঠিক এই কারণেই, এখানে প্রত্যেকের আনন্দ করার নিজস্ব একটা জায়গা আছে। গল্প চলতেই থাকবে, তবে এখন শুনে নেব এই গানটি।

ফিরে এলাম ইমন চক্রবর্তীর কণ্ঠে গানের পর। আর আজ তৃতীয় দিন সকালবেলা যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে সঙ্গে আছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিতা। এবার একটু অন্যরকম গল্প করি। সময়ের কাঁটা পিছন দিকে ঘুরিয়ে চলো যাওয়া যাক সেই ছোটবেলায়। স্কুলে পুজোর ছুটি পড়েছে, বাড়িতে লেগেছে পরিষ্কার করার ধুম। মা হয়তো আলমারি থেকে পুরনো জামাকাপড় বের করছেন, বাবা বাজার থেকে জিনিসপত্র নিয়ে ফিরছেন, আর তুমি অপেক্ষা করছো নতুন জামাটার জন্য। সেই অপেক্ষার সঙ্গে আজকের অপেক্ষার কি কোনো তুলনা হয়? এখন হয়তো অনলাইনে জামা অর্ডার করা যায়, পছন্দ না হলে বদলে নেওয়া যায়, কিন্তু ছোটবেলায় নতুন জামাটা হাতে পাওয়ার আনন্দটাই ছিল অন্যরকম। পুজোর কোন দিন কোন জামাটা পরবো, সঙ্গে কোন জুতো পরবো, চুল কীভাবে বাঁধবো, এসব নিয়ে কত পরিকল্পনা। তারপর পুজোর দিন সকালে ঘুম থেকে উঠেই নতুন জামা পরার তাড়া। বন্ধুরা একে একে জড়ো হচ্ছে, কারো হাতে নতুন ক্যামেরা, কারো পকেটে সামান্য কিছু টাকা। তারপর শুরু হলো ঠাকুর দেখা। একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেল, কোথাও দাঁড়িয়ে ছবি তোলা, কোথাও ফুচকা খাওয়া।

কোথাও বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাওয়া, আর বাড়ি ফেরার সময় পা ব্যথা করছে, চোখে ঘুম, তবু মুখে হাসি। আজও নিশ্চয়ই এমন অনেক স্মৃতি আমাদের মনে আছে। তবে একটা প্রশ্ন করি, আগের পুজো আর এখনকার পুজোর মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়? আগে হয়তো প্যান্ডেলের সংখ্যা কম ছিল, কিন্তু একটা প্যান্ডেলে অনেকক্ষণ কাটানো যেত। এখন হয়তো অনেকগুলো প্যান্ডেল ঘুরে দেখার পরিকল্পনা থাকে। আগে বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করতে হতো, এখন সারা দিন ফোনে যোগাযোগ থাকে। আগে ছবি তোলার জন্য ক্যামেরা নিয়ে বেরোতে হতো, এখন মোবাইলেই মুহূর্তগুলো ধরে রাখা যায়। কিন্তু আনন্দের অনুভূতিটা কি বদলে গেছে? আমার মনে হয় আনন্দটা এখনও একই রকম, শুধু আনন্দ প্রকাশ করার ধরনটা বদলেছে। তবে একটা কথা মনে রাখা দরকার, স্মার্টফোনে ছবি তুলতে তুলতে যেন আসল মুহূর্তগুলো উপভোগ করতেই না ভুলে যাই। ধরো কোনো একটা প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে সুন্দর ছবি তুললাম, কিন্তু সেই প্যান্ডেলটার সৌন্দর্য নিজের চোখে দেখার যে আনন্দ, সেটাও তো পেতে হবে নাকি? বন্ধুদের সঙ্গে ছবি তোলা ভালো, কিন্তু তাদের সঙ্গে মন খুলে হাসতে পারার আনন্দটা কিন্তু আরও বড়। আর তাই এই পূজায় ছবি তোলো, ঘোরো, আনন্দ করো, তবে মাঝে মাঝে ফোনটা সরিয়ে রেখে চারপাশটাকেও একটু দেখো, কারণ পুজো শেষ হয়ে গেলে ছবিগুলো তো থেকে যাবে ঠিকই, কিন্তু সেই মুহূর্তগুলো আর ফিরে আসবে না। আচ্ছা, এই যে পুজো নিয়ে এত গল্প বলছি, একটা বিষয় কিন্তু না বললেই নয়, পুজোর গান। আগে কিন্তু যখন ফোন বা টিভির এত প্রচলন ছিল না, তখন মানুষ রেডিওতে পুজোর গান শুনত। আর পুজোর সাথে রেডিওর কিন্তু আরেকটা বড় যোগাযোগ রয়েছে। কি বলতে পারবে? মাথার মধ্যে কি কিছু ঘুরপাক খাচ্ছে? ভাবতে থাকো বন্ধুরা, ততক্ষণে একটা গান শুনে নেওয়া যাক।

ফিরে এলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে গানের পর। আর দুর্গাপূজার গান বলতে কিন্তু এই গানগুলো একদম মাস্ট। আর গানের আগে তোমাদের বলছিলাম রেডিওর কথা। রেডিওতে প্রোগ্রাম করছি আর তার ব্যাপারে বলবো না, ব্যাপারটা কিন্তু একদমই ভালো না। বিশেষ করে বাঙালির পুজো আর রেডিওর সম্পর্ক তো বহুদিনের। একটা সময় ছিল যখন পুজোর প্রস্তুতির মধ্যেই রেডিওর একটা বিশেষ জায়গা ছিল। সকালে রেডিও চালিয়ে গান শোনা, অনুষ্ঠান শোনা, খবর শোনা, এসব ছিল অনেক বাড়ির প্রতিদিনের অভ্যাস। মহালয়ার ভোরে রেডিওর সামনে বসে থাকার স্মৃতি বহু মানুষের কাছে বিশেষ। বাড়ির সবাই মিলে অনুষ্ঠান শোনা, ভোরের সেই আবহ, পরিচিত কণ্ঠস্বর, এসব যেন পুজোর অপেক্ষাটাকে আরও গভীর করে তুলত। এমনকি আজও অনেক বাড়িতে কিন্তু রেডিওতে মহালয়া শোনা হয়। তবে সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে। এখন মোবাইল ফোনে গান শোনা যায়, ভিডিও দেখা যায়, অনলাইনে পুজোর নানা অনুষ্ঠান উপভোগ করা যায়। কিন্তু রেডিওর একটা আলাদা জাদু আজও আছে। রেডিওতে তুমি শুধু একটা গান শোনো না, কখনো সেই গান তোমাকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো কোনো দিনে, কখনো মনে করিয়ে দেয় কোনো প্রিয় মানুষকে, কখনো আবার এমন একটা অনুভূতির জন্ম দেয় যেটা ভাষায় বোঝানো কঠিন। আর একজন রেডিও শ্রোতার কাছে এই অনুভূতিটাই তো সবচেয়ে বড় পাওনা। তাই আজকের এই তৃতীয়ার সকালে রেডিওর এই ছোট্ট পরিসরে আমি যদি তোমাদের মনে পুজোর কোনো একটা সুন্দর স্মৃতি জাগিয়ে তুলতে পারি, তাহলেই আমার এই গল্প বলা সার্থক।

ফিরে এলাম শ্রেষ্ঠ দাসের কণ্ঠে গানের পর। আর আজ তৃতীয়ার সকালে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত নিয়ে তোমাদের সঙ্গে ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু সঞ্জিদা। তবে এখন ঘড়ির কাঁটা কিন্তু চোখ রাগাচ্ছে, আপাতত এই পর্যন্তই। সবাই খুব ভালো করে সুস্থভাবে পুজো কাটাও, আনন্দ করো, আর সাথে সাথে কানে অবশ্যই রেখো যুববাণী। আজকের মতো তাহলে এই পর্যন্তই।

শুনছিলেন এতক্ষণ আধুনিক গান পরিমল ভট্টাচার্যের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: সঞ্চয়িতা প্রচার তরঙ্গে এখন শুনবেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস।

এতক্ষণ শুনছিলেন দোতারা, শিল্পী সৌমেন্দু দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। একটু পরেই শুনবেন রাজধারা, উপস্থাপনায় পপি নাগ।

0: Diversions may be enforced at some major junctions and stretches of Delhi. Commuters have been advised to plan their journey in advance and allow additional travel time. In Jammu and Kashmir, four terrorists, including a top Lashkar-e-Tayyaba LET commander, were killed in a landmine blast along the line of control, or LOC, when they were trying to infiltrate into Poonch district yesterday. The deceased terrorists have been identified as top LET commander Mohammed Faizan, Mohammed Ishtiaq, Mohammed Waqas and Mohammed Asim. All of them were residents of Mandala, Madarpur in Hajira Tehsil of POJK's Poonch district. India has called for greater access to finance, technology transfer and capacity building to accelerate the implementation of sustainable development goals, with poverty eradication remaining a key priority. Delivering India's statement at the UN General Assembly's second committee discussion on sustainable development, Councillor Soumya Nair highlighted the country's progress in clean energy, noting that non-fossil fuel sources now account for 55% of India's installed electricity generation capacity. On the other hand, speaking at the UN General Assembly's sixth committee, Councillor at India's UN mission, R. Mithili, called for terrorist acts that meet the threshold of crimes against humanity to be covered under the proposed International Convention on the Prevention and Punishment of Such Crimes. She stressed that nations must retain primary responsibility for protecting people, ensuring accountability for grave violations and exercising jurisdiction while respecting the rights of the accused and the interests of victims. The International Monetary Fund, IMF, has raised India's GDP growth forecast to 7% for 2026-27, up from 6.4% in July. In its flagship World Economic Outlook report, the IMF said the revision in estimate comes on the back of a stronger-than-expected momentum, supported by resilient domestic demand and robust services activity. It said India stands out with upward revisions reflecting sustained momentum and growing evidence of stronger growth potential, supported by favorable demographic dynamics, expanding domestic market and continued structural reforms. Equity benchmark indices opened flat this morning amid buying in IT and realty sector shares. The Sensex opened at 71,951, up 27.05 points, and Nifty 50 began trading session at 22,364, up with 0.80 points or flat. Denmark Open badminton tournament kicks off in Odense today. Two-time Olympic medalist PV Sindhu will take on Olympic champion and world number one Aung San Suu of South Korea in the women's singles round of 32 match, while Tanvi Sharma will be up against Natsuki Nidaira of Japan today. In men's singles, Lakshya Sen and the former world number one Kidambi Srikanth will be in action today in the round of 32 matches. In men's doubles, Sattvik Sairaj Ranki Reddy and Chirag Shetty will be seen in action tomorrow. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। রাজ্যে কোনো যোগ্য ভোটদাতার নাম যাতে তালিকা থেকে বাদ না পড়ে তা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের 24 জন জেলা নির্বাচনী আধিকারিক রাজ্যজুড়ে বিশেষ প্রচারাভিযান চালাচ্ছেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় বিশেষ শিবিরের আয়োজন করা হচ্ছে। ভোটার তালিকা নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে সংশ্লিষ্ট বিএলও, এইআরও, ইআরও অথবা ডিইওর সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, ভোটার অধিকার সুরক্ষিত করতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যে অভিন্ন দেওয়ানী বিধি ইউসিসি কার্যকর করার জন্য দ্রুতগতিতে কাজ চলছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কলকাতায় গতকাল সাংবাদিকদের তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি 2-3 মাসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেবে। সেই রিপোর্ট হাতে পেলেই বিধানসভায় বিল পাশ হবে। এরপর ধর্মান্তকরণ রোধেও পৃথক আইন আনার বিষয়ে পদক্ষেপ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান। উল্লেখ্য, অভিন্ন দেওয়ানী বিধির রূপরেখা তৈরি নিয়ে গতকাল মহাকরণে এ সংক্রান্ত কমিটি বৈঠকে বসে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসে একটি নতুন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে প্রায় 6,000 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। নতুন এই প্রকল্পের মাধ্যমে ফেনল ও অ্যাসিটোন কারখানা আরও সম্প্রসারিত হবে। হলদিয়া পেট্রোকেমিক্যালসের উৎপাদন ক্ষমতাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে শিক্ষাদানের উদ্দেশ্যে আইআইটি খড়গপুর NDLI ফার্মি লার্নিং এনাবেল্ড AI টিউটর শীর্ষক বিশেষ ডিজিটাল ব্যবস্থা চালু করেছে। নিউ টাউনে আইআইটি খড়গপুর রিসার্চ পার্কে গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের উপস্থিতিতে এই ব্যবস্থা চালু হয়েছে।

0: পাশাপাশি গেট ও জ্যামের প্রস্তুতিতে সাহায্যের জন্য নিখরচায় অনলাইন প্ল্যাটফর্মও চালু করেছে তারা। আইআইটি খড়গপুরের অধিকর্তা সুমন চক্রবর্তী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর শিক্ষাদানের এই মাধ্যম দেশের মধ্যে প্রথম। ভোটার তালিকায় কারচুপির অভিযোগে বিরোধী দলগুলির আন্দোলনকে কটাক্ষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, যারা এতদিন কারচুপি করে মানুষকে লুট করেছে তারাই ভোট চুরির কথা বলছে।
1: যারা 15 বছর ধরে মানুষকে লুট করেছে তারা আজকে বলবে যে ভোটে কারচুপি হয়েছে। যে যে রাজ্যে বিজেপি হেরেছে তাহলে সেখানেও কারচুপি হয়েছে। 193 দিন ধরে এসআইআর এর কাজ চলেছে। 36 লক্ষ রাজনৈতিক কর্মী বিএলএ হিসেবে যুক্ত ছিলেন, তার মধ্যে 9 লক্ষ বিজেপির, 9 লক্ষ কংগ্রেসের, 9 লক্ষ বাম মমতা সহ অন্য দলের লোকেদের। সেই দিক থেকে বিচার করে দেখলে 18 লক্ষ বিএলএ, 196 জন বরিষ্ঠ কার্যকর্তা, সবাইকে লুকিয়ে ভোট লুট হয়েছে, চুরি হয়েছে।
0: প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, যেভাবে নির্বাচনে কারচুপি হয়েছে তা নজিরবিহীন।
2: অভিযোগ থাকে, বিতর্ক থাকে, কিন্তু নির্বাচন কমিশন কোন সময় এই নেক্সাস কেন্দ্রীয় সরকারের সঙ্গে তৈরি করেনি, যেটা ভোট চুরির মতো ঘটনা এবং যেটা জেনুইন ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়ার ঘটনা। আসল কথা, এই সরকার এরা চাইছেন দেশে অ্যানার্কি তৈরি করতে, বাংলাদেশের মতো, নেপালের মতো এবং তারা শ্রীলঙ্কার মতো অবস্থা তৈরি করতে চাইছেন।
0: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, মানুষের জন্য ন্যায় বিচার সুনিশ্চিত করতেই তাদের এই আন্দোলন।
3: কই নেই জাস্টিস মাগনে কে লিয়ে, আর কই নেই ইনসান কে লিয়ে, ইনসানিয়ত কে লিয়ে, ইনসাফ কে লিয়ে। আমরা বিচার চাই, মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, উই ওয়ান্ট জাস্টিস, নাথিং এলস।
0: পশ্চিম মেদিনীপুরের গড়বেতা গ্রামীণ হাসপাতালে এক নার্সকে শারীরিক হেনস্থার অভিযোগে বিএমওএইচ ডাক্তার প্রবীর কুমার বাউরিকে পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, গত বৃহস্পতিবার বেশ কিছু নথি আনতে বিএমওএইচ এর অফিসে গিয়েছিলেন ওই নার্স। এরপরই অভিযুক্ত তার সঙ্গে অশালীন আচরণ করে বলে অভিযোগ। উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ায় সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। নাসিরউদ্দিন মোল্লা নামে 65 বছরের ওই ব্যক্তি 14 বছরের কিশোরীর বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কোনক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচে ওই ছাত্রী। ধৃত নাসিরউদ্দিন এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। আজ তাকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। সামাজিক মাধ্যমের পোস্টে আপত্তিকর মন্তব্যের অভিযোগে প্রাক্তন সিপিআইএম সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গড়ফা থানা আজ তলব করেছে। আগামীকাল কসবা এবং বৃহস্পতিবার তপসিয়া থানাতেও হাজির হতে বলা হয়েছে তাকে। উল্লেখ্য, গত সপ্তাহে যাদবপুরে তার বাড়িতে বোতল ছুড়ে হামলা চালায় এক যুবক। এরপরই সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে পোস্ট করেন তিনি। রাজ্যের সমস্ত আদালতে সিগারেট, পান ও গুটখা বন্ধ করতে জেলা আদালতগুলির বিচারকদের চিঠি দিয়েছেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এদিকে আইনজীবীরা আদালত চত্বরে স্মোকিং জোন করার প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি আদালত চত্বরে প্রবেশের সময় প্রত্যেককে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করার প্রস্তাব দিয়েছেন প্রধান বিচারপতি। ভগিনী নিবেদিতার 116তম প্রয়াণ দিবসে আজ তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। স্বামী বিবেকানন্দের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মার্গারেট এলিজাবেথ নোবেল নারী শিক্ষা ও তাঁদের কল্যাণসহ নানা জনকল্যাণমূলক কাজে যুক্ত হন। ব্রহ্মচর্য গ্রহণ করার পর স্বামীজি তার নাম রাখেন ভগিনী নিবেদিতা। এএফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 ফুটবল প্রতিযোগিতার গ্রুপ ডির ম্যাচে আজ ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শোর্তা এসির মুখোমুখি হবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে সন্ধ্যে 7:15। স্থানীয় সংবাদ শেষ হল। এরপরের খবর বেলা 12:30।

অঞ্জুমান। আজ এ পর্যন্তই, সঙ্গে ছিলেন সরফরাজ আহমেদ। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
1: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
2: রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন প্রথমে শুনুন সরোদ, শিল্পী ত্রৈলী দত্ত, রাগ বসন্ত মুখারি, তবলা সহযোগিতায় অরুণাভ মুখোপাধ্যায়। এরপর খেয়াল, শিল্পী তৃপ্তি চক্রবর্তী, রাগ বৈরাগী, তবলা সহযোগিতায় দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়।

0: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনলেন সরোদে রাগ বসন্ত মুখারি, বাজিয়েছেন ত্রৈলী দত্ত, শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অরুণাভ মুখোপাধ্যায়। এরপর বৈরাগী রাগে খেয়াল পরিবেশন করলেন তৃপ্তি চক্রবর্তী, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছে দেবপ্রতিম গঙ্গোপাধ্যায় এবং হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: কীটনাশক লাগানো মশারি ব্যবহার করুন। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। একটি গাছ লাগান, পাখিদের সাহায্য করুন নীর বাঁধতে। অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন। জল রাখার পাত্র, জলের ট্যাঙ্ক অবশ্যই ঢেকে রাখুন।
2: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।

এতক্ষণ আমরা শুনলাম তিন তালে তবলা লহরা শিল্পী তাপস পাল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এ পর্যন্তই।

এতক্ষণ শুনলেন রীনা মুখোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতা শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠান। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে স্বরোৎপাদন শিল্পী ত্রৈলী দত্ত, রাগ কিরোয়ানী।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলির প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান।

0: লতা মঙ্গেশকর এবং মান্নাদের কণ্ঠে শুনলেন গানটি। পরবর্তী গানটি শুনবেন কিশোর কুমার এবং মান্নাদের কণ্ঠে।
1: বাজু বাবু।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শর্তার মুখোমুখি হয়েছে। কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে রয়েছে। পিভি সিন্ধু ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন থেকে বিদায় নিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে ইস্টবেঙ্গল ইরাকের ক্লাব আল শর্তা এসসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, আম্মানে গ্রুপ ডিতে প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল ও জর্ডনের আল হুসেন ক্লাবের ম্যাচটি 2-2 গোলে শেষ হয়েছিল। ইস্টবেঙ্গল 27 অক্টোবর ওমানের আল সিব স্টেডিয়ামে আল সিবের মুখোমুখি হবে। 3রা নভেম্বর ফের ঘরের মাঠে আল সিবের বিরুদ্ধে খেলবে। ইস্টবেঙ্গল 27 অক্টোবর ওমানের আলসিব স্টেডিয়ামে আলসিবের মুখোমুখি হবে। 3রা নভেম্বর ফের ঘরের মাঠে আলসিবের বিরুদ্ধে খেলবে। 24 নভেম্বর ঘরের মাঠে আল হোসেনের বিরুদ্ধে খেলবে তারা। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে শেষ ম্যাচে 8ই ডিসেম্বর বাগদাদে আল শর্তার মোকাবিলা করবে। যুবভারতী ক্রীড়াঙ্গনে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লিজেন্ডস দল আগামী 25 নভেম্বর প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি হবে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ সমাজমাধ্যমে এক পোস্ট করে আজ আনুষ্ঠানিকভাবে বিশ্বখ্যাত এই দুই স্প্যানিশ ফুটবল ক্লাবের কলকাতায় খেলার কথা জানিয়েছেন। সমাজমাধ্যমে একটি পোস্ট করে ক্রীড়ামন্ত্রী লিখেছেন, 25 নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনা লিজেন্ডস রিয়াল মাদ্রিদ লিজেন্ডস টিম পরস্পরের মুখোমুখি হবে। এই খেলার সঙ্গে লিজেন্ডস ইন্ডিয়া ট্যুর 2026 লেখা একটি ছবিও দিয়েছেন তিনি। লুধিয়ানার গুরুনানক স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে পাঞ্জাব এফসি ওড়িশা এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। কল্যাণীতে 4 দিনের রঞ্জি ট্রফি ক্রিকেটের তৃতীয় দিনের শেষে দিল্লির বিরুদ্ধে বাংলা 88 রানে এগিয়ে রয়েছে। আজ তৃতীয় দিনে বাংলার প্রথম ইনিংস 429 রানে শেষ হয়েছে। অভিষেক পোড়েল 149, সুদীপ ঘরামি 133, সুমন্ত গুপ্ত অর্ধশতরান করেছেন। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদনি 5 উইকেট নিয়েছেন। দিল্লি তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 3 উইকেটে 101 রান করেছে। অনুজ রাওয়াত 25 এবং অধিনায়ক আয়ুষ বাদনি 24 রানে অপরাজিত আছেন। বাংলার হয়ে আকাশদীপ, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামাণিক 1টি করে উইকেট নিয়েছেন। উল্লেখ্য, দিল্লি প্রথম ইনিংসে করেছিল 240 রান।

হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামীকাল চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে সাতটায়। পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত 2-1 এগিয়ে রয়েছে। লখনৌতে প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। রাঁচিতে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। ইন্দোরে তৃতীয় ম্যাচে ভারত 14 রানে ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করে। ভারতের পি ভি সিন্ধু প্রথম রাউন্ডে হেরে ডেনমার্ক ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। সিন্ধু আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে জার্মানির ইয়োভেন লির কাছে 21-13, 23-25, 19-21 গেমে পরাজিত হয়েছেন। ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত প্রথম ক্রিকেট টেস্টে অস্ট্রেলিয়া 214 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে 3 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য 421 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে আজ পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে 206 রানে অল আউট হয়ে যায়। এইডেন মার্করাম 75, ডেভিড বেদিনঘাম 46 রান করেন। অস্ট্রেলিয়ার জস হেজেলউড 6 উইকেট নিয়েছেন। খেলার সংক্ষিপ্ত স্কোর অস্ট্রেলিয়া 390 ও 6 উইকেটে 314, দক্ষিণ আফ্রিকা 284 ও 206। প্রথম ইনিংসে 17 রান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে অস্ট্রেলিয়ার ম্যাট রেনশ ম্যাচের সেরা হয়েছেন। সিরিজের দ্বিতীয় টেস্ট জিকে বাড়ায় 18 অক্টোবর শুরু হবে। সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে সিকে নাইডু ট্রফি ক্রিকেটের আজ দ্বিতীয় দিনে মুম্বাইয়ের বিরুদ্ধে বাংলা প্রথম ইনিংসে 4 উইকেটে 53 রান করেছে। এর আগে মুম্বাই 7 উইকেটে 565 রান তুলে তাদের প্রথম ইনিংসের সমাপ্তি ঘোষণা করে। একদিনের ক্রিকেটে ভারতের অধিনায়ক শুভমন গিল সেপ্টেম্বর মাসের আইসিসির সেরা পুরুষ ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন। এই নিয়ে 5 বার আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন তিনি। এর আগে শুভমন 2023 সালে জানুয়ারি ও সেপ্টেম্বর এবং 2025 সালের ফেব্রুয়ারি ও জুলাই মাসেও সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। শুভমন সেপ্টেম্বর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম দুটি একদিনের ম্যাচে 333 রান করেছেন। তার মধ্যে ছিল 2টি 100 রান, সর্বাধিক অপরাজিত 223 রান। খেলার খবর শেষ হলো। এরপরের খবর রাত 10টায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নানা রঙের গান। প্রথমে শুনবেন তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানটি

শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠান, শুনলেন ইন্দ্রাণী সেন এবং ইন্দ্রনীল সেনের কণ্ঠে গানগুলি। এখন শুনবেন ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গানটি।

আকাশবাণী কলকাতা শুনলেন হেমন্ত মুখোপাধ্যায় এবং অরুন্ধতী হোম চৌধুরী কণ্ঠে গানটি। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচারতরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন স্পটলাইট। আকাশবাণীর আজকের স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া RBI এর দ্বিবার্ষিক মুদ্রানীতি ঘোষণার উপর বিস্তারিত আলোচনা করব। এতে অংশ নিয়েছেন অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন এবং সঞ্চালনায় আছেন অর্জুন জে চৌধুরী। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক তাদের দ্বিমাসিক নীতি ঘোষণা করেছে। গত 5 থেকে 7 অক্টোবর রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি কমিটি এক বৈঠকের আয়োজন করে। এই বৈঠকে সভাপতিত্ব করেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এবারের বৈঠকের গুরুত্বপূর্ণ ঘোষণা ছিল রেপো রেট 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা। এই বৃদ্ধি প্রসঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি এবং তার তাৎপর্য ব্যাখ্যা করবেন অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন। পদ্মনাভনজি, আকাশবাণী স্টুডিওতে আপনাকে স্বাগত। অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন, ধন্যবাদ অর্জুনজি। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, রেপো রেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিছুদিন আগেও রেপো রেট ছিল 5.25 শতাংশ। আগের মুদ্রানীতিতে এই রেট অপরিবর্তিত রাখা হয়েছিল, এখন 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে। এই বৃদ্ধির পেছনে একাধিক কারণ ঘোষণা করা হয়েছে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে। আপনি কি এই কারণগুলির ব্যাপারে একমত? অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন, দেখুন অর্জুন, অর্থনীতিতে সুদের হারের সঙ্গে রেপো রেটের গুরুত্বপূর্ণ সম্পর্ক। ঋণ দেওয়া থেকে শুরু করে সবকিছুই এই রেপো রেটের সঙ্গে যুক্ত, কাজেই এই রেটের হ্রাসবৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি এই বিষয়টা সংক্ষেপে বলছি। রেপো রেট অর্থাৎ RBI যে হারে অন্য ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়, তা প্রায় 3.5 বছর পর 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। 2023 সালের ফেব্রুয়ারিতে শেষবার রেপো রেট 25 বেসিস পয়েন্ট বাড়িয়ে 6.5 শতাংশ করা হয়েছিল। দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতির হ্রাসবৃদ্ধি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় রিজার্ভ ব্যাংক দেশের অর্থনীতির বিভিন্ন সমস্যা মোকাবিলায় অন্যদের থেকে বেশ খানিকটা এগিয়ে। কাজেই দেশের অর্থনীতির অগ্রগতিতে রিজার্ভ ব্যাংকের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে সুদের হার বাড়ালে ভারতের অর্থনীতির গতিকে ক্ষতিগ্রস্ত করবে। রিজার্ভ ব্যাংক নিশ্চিত মনে করে যে সুদের হার বাড়ালেও দেশের অর্থনীতির অগ্রগতির পথ থমকে যাবে না। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, আপনি কি মনে করেন এক্ষেত্রে ভূ রাজনৈতিক একাধিক কারণ গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই প্রসঙ্গগুলি উল্লেখ করেছেন। ব্যাংক অফ জাপান যে সিদ্ধান্ত নিয়েছে, ফেডারেল রিজার্ভ যা করছে, তার সঙ্গে রিজার্ভ ব্যাংকের কাজে সামঞ্জস্য রয়েছে, কারণ তারা প্রত্যেকেই মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়তে রেপো রেট বৃদ্ধি করছে, তাই তো? অর্থনৈতিক বিশেষজ্ঞ অনিল পদ্মনাভন ঠিক বলেছেন অর্জুন, কিন্তু আরবিআই যা করেছে তার যুক্তির সঙ্গে অন্যান্য কেন্দ্রীয় ব্যাংকগুলো যা করছে তার তুলনা করা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি বন্ড ইল্ড বা বন্ড ইল্ডের দিকে দেখুন। বন্ড ইল্ড হল কোনো বন্ডে বিনিয়োগ করার পর সেখান থেকে বিনিয়োগকারী যে সুদের হার বা রিটার্ন লাভ করেন তার শতাংশ। সহজ কথায় এটি একটি বন্ডের মাধ্যমে পাওয়া আয়ের হার, প্রায় 30 বছর পর তার চরম সীমায় পৌঁছেছে। একইভাবে জাপানের মুদ্রা ইয়েনের জটিল অবস্থার কারণে অন্য ধরনের সমস্যা তৈরি হয়েছে। ভারতীয় অর্থনীতির প্রেক্ষাপটে আমি বলতে পারি এই মুহূর্তে তাৎক্ষণিক কোনো ঝুঁকির সম্ভাবনা। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ভারতের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। ভারত সরকার এখনও পর্যন্ত আন্তর্জাতিক তেলের এই মূল্যবৃদ্ধির ভার দেশের নাগরিকের উপর চাপিয়ে দেয়নি। কাজেই ভারতীয় রিজার্ভ ব্যাংকের এই পদক্ষেপটি মুদ্রাস্ফীতির হুমকিকে স্বীকার করে নিচ্ছে। মার্কিন ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেড যে কাজটি করছে ভারতের প্রেক্ষাপটে সেটি প্রযোজ্য নয়। যদিও সিদ্ধান্তগুলি একই সময়ে নেওয়া হচ্ছে, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ অন্য রকমের। সুতরাং 2027 অর্থবর্ষের জন্য আমাদের মুদ্রাস্ফীতির পূর্বাভাস হল 5.2% এবং জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 7.1%। কাজেই আমরা বলতে পারি অন্যান্য দেশগুলির তুলনায় ভারতের অর্থনৈতিক পরিস্থিতি আলাদা, আর্থিক অগ্রগতির হারও ভিন্ন দৃষ্টিভঙ্গি নির্দেশ করছে। অন্য কোনো একটি দিকের কথাও এ প্রসঙ্গে বলতে পারি। একটু পিছিয়ে 2020 সালের দিকে তাকাই, কোভিড-19 অতিমারি গোটা বিশ্বে প্রভাব ফেললেও ভারত কিন্তু সেই পরিস্থিতি থেকে উঠে দাঁড়াতে পেরেছে। বর্তমান ইউক্রেন রাশিয়া দ্বন্দ্ব, পশ্চিম এশিয়া সংকট, মার্কিন ফেডারেল ব্যাংকের সুদের হার বৃদ্ধি, অনেক কিছুর প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে, কিন্তু ভারতের অর্থনীতি স্বাভাবিক ছন্দেই চলেছে। গড় বার্ষিক উৎপাদন বৃদ্ধির হারই বলুন কিংবা অর্থনীতিতে বিনিয়োগের কথাই বলুন, ভারত বিশ্ব অর্থনীতিতে স্বাভাবিক ছন্দেই আছে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, সরকারের মূলধনী ব্যয় ভারতীয় অর্থনীতির বৃদ্ধি অব্যাহত নিশ্চিত করেছিল। এই বিনিয়োগ সরকারি ব্যয়ের কারণে বাড়েনি, বরং তা বেড়েছে বেসরকারি মূলধনী ব্যয়ের কারণে। এটাকে আমরা কি বলতে পারি? অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন, ভারতের অর্থনীতি আজ দুটি ইঞ্জিনের ওপর চলছে, উৎপাদন এবং পরিষেবা। দুটি ক্ষেত্রেই কোনো সমঝোতা করা হয়নি এবং এই কারণে বলতেই পারি রিজার্ভ ব্যাংক যথেষ্ট আত্মবিশ্বাসী। রেপো রেট বাড়লেও তা ভারতের অর্থনীতির গতি ব্যাহত করবে না। মুদ্রাস্ফীতি ও মূলধনী ব্যয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব একটা সরবরাহ শৃঙ্খল তৈরি হয়েছে। আমি আগেই বলেছি ভারতসহ বিশ্বের একাধিক দেশ কোভিডের সময় এই ক্ষেত্রে সমস্যায় পড়েছিল। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, কিন্তু এখন তো সমস্যা অন্য ধরনের, কারণ হরমুজ প্রণালী দিয়ে পশ্চিম এশিয়ায় যে সংকট তৈরি হয়েছে তাতে এখন সরবরাহ শৃঙ্খলে ঘাটতি পড়েছে, তাই একটা ঝুঁকি তৈরি হয়েছে তো। অর্থনীতির বিশেষক অনিল পদ্মনাভন, অর্জুনজি আমি বলবো ভারত সরকার এই ঝুঁকি নিয়ন্ত্রণে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সংঘাতের জন্য ওই এলাকা দিয়ে জ্বালানি তেলসহ অন্যান্য রপ্তানিতে বিঘ্ন ঘটেছে। ভারত এই ক্ষেত্রে বিকল্প পথের অনুসন্ধান করে আমদানি বাণিজ্যে বৈচিত্র্য এনেছে, অভ্যন্তরীণ ক্ষেত্রেও স্বনির্ভর হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। জ্বালানি সরবরাহে বৈচিত্র্য এসেছে, আগামী দিনে এটিকে দ্বিগুণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে ভারত জোটবদ্ধ হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে কাজ করার।

সিদ্ধান্ত নিয়েছে অর্জুন জে চৌধুরী। তাহলে আমরা তো বলতেই পারি সাপ্লাই চেন ভারতীয় অর্থনীতিতে বৈচিত্র্য এনেছে, অর্থনৈতিক বিশেষক অনিল পাদনাবন। হ্যাঁ অবশ্যই, তবে এই বৈচিত্র্যের মধ্যেও অনেক রকমের অস্থিরতা আছে। এই অস্থিরতা কমিয়ে সামগ্রিক অর্থনৈতিক বিকাশই মূল মন্ত্র বলা যেতে পারে। ঋণ ও জিডিপির অনুপাতের ওপর প্রশ্নের

মুদ্রাস্ফীতিও ঘটবে। কাজেই ভারত সরকার ঋণের চাহিদার তারতম্যের ওপরেই অর্থনীতির টানাপোড়েন পর্যবেক্ষণ করেন। এক বা দুই দশক আগে গৃহীত পূর্ববর্তী রাজস্ব নীতিগুলিতে এর প্রভাব অভাব ছিল। রিজার্ভ ব্যাংক মুদ্রানীতিকে ঋণ নীতির সঙ্গে সম্পৃক্ত করে একটি নির্দিষ্ট পথে চলতে চেয়েছে অর্জুন জে চৌধুরী। তবে এ কথা তো মানতেই হবে, ঋণ না নিলে উন্নতি সম্ভব নয়, তাই তো? অর্থনৈতিক বিশেষক অনিল পদ্মনাভন। এটি ঋণ নেওয়ার ক্ষেত্রে এক পুরনো যুক্তি। ভারত সরকারও বাস্তবের অতিরিক্ত ঋণ নিতে পারে না, ঋণ নেওয়ার দায়বদ্ধতা অস্বীকার করা যাবে না। কিন্তু বাজার অর্থনীতিকে চাঙ্গা করতে হলে ঋণ নেওয়াটা গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়ে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, তাহলে এ কথা সত্য যে সরকার যদি কম ঋণ নেয় তাহলে ঋণ বাজারের ওপর চাপ হ্রাস পাবে, অর্থাৎ সরকার সুদের হার কমাতে সক্ষম হলে সকলের জন্য তা উপকারী হয়ে ওঠে? অর্থনীতি বিশ্লেষক অনিল পদ্মনাভন। অবশ্যই বাজার অর্থনীতির সঙ্গে এই বিষয়টি ওতপ্রোতভাবে জড়িত, কারণ আপনি খরচ মেটানোর জন্য ইএমআই এর মাধ্যমে ঋণ নিলেন। যদি ঋণের হার কম হয় তাহলে বেশি ঋণ নিতে পারবেন, অর্থাৎ বাজার অর্থনীতিতে বিভিন্ন কোম্পানিগুলি রিজার্ভ ব্যাংকের ঋণদান নীতির সঙ্গে তাদের অর্থনীতির সুনির্দিষ্ট সম্পর্ক খুঁজে পেয়েছে। বিশ্ববাজারে অর্থনীতির প্রতিকূল হওয়া সত্ত্বেও ভারতে উন্নতি বার্ষিক অগ্রগতির হার 7% বেশি ধরা হয়েছে, এটি নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অর্থাৎ কোম্পানিগুলিকে এই সামগ্রিক বিষয়টির সঙ্গে সমঝোতা করে চলতেই হচ্ছে। কাজেই অর্থনীতির স্বার্থে এবং ঋণের খরচ মেটাতে চাহিদা নিয়ন্ত্রণে সামগ্রিকভাবে গোটা বিষয়টি একে অপরের পরিপূরক। শুধু তাই নয়, বেসরকারি শিল্প সংস্থাগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। উৎপাদনের জন্য বেশি পণ্যদ্রব্যের প্রয়োজন, সিমেন্ট, ইস্পাত, বিভিন্ন কলকারখানার শ্রমিকের দায়িত্ব বৃদ্ধি পেলে সংখ্যায় বাড়লে মজুরিও বাড়বে, সব মিলিয়ে অর্থনীতি চাঙ্গা হয়। এই সামগ্রিক চাহিদার কথা মাথায় রেখে সুদের হার বাড়িয়েছে। সঞ্চালক অর্জুন জে চৌধুরী, আমাদের শ্রোতাদের রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক দ্বিমাসিক মুদ্রানীতি নিয়ে বিস্তারিতভাবে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ পদ্মনাভনজি। অর্থনীতি বিশ্লেষক অনিল পদ্মনাভন, আপনাদেরও ধন্যবাদ এখানে আমাকে আমন্ত্রণের জন্য। আকাশবাণী স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারতীয় রিজার্ভ ব্যাংকের দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা নিয়ে আলোচনা। রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট 25 বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়। এই বৃদ্ধি প্রসঙ্গে দেশের আর্থিক পরিস্থিতি এবং তার তাৎপর্য ব্যাখ্যা করলেন অর্থনৈতিক বিশ্লেষক অনিল পদ্মনাভন। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠান বিষয়ে নিজেদের মতামত aarnsdtalks@gmail.com অথবা 9289-094-044, আরেকবার বলছি 9289-094-044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। এতক্ষণ শুনছিলেন স্পটলাইট আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 কৃতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ। 2,000 টাকার উপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে ইউপিআই এমডিআর চার্জ নেওয়ার সময়সীমা দীপাবলি পর্যন্ত বাড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপুজোর সপ্তমীতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যারাগুয়ের বিশ্ব স্কেট গেমসে পুরুষদের 500 মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন ভারতের আনন্দ কুমার ভেলকুমার। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দুটি দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্মত হয়েছেন। কৌশলগত অংশীদারিত্বের মূল ক্ষেত্রগুলিতেও ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যেতে সহমতে পৌঁছেছেন। বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি এবং জনগণের মধ্যে সম্পর্কের উন্নতিতেও উভয় দেশ একসঙ্গে পথ চলবে বলে জানিয়েছে। উভয় নেতাই তাঁদের মধ্যে আলোচনা আন্তরিক ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারত ও কানাডা এক স্থিতিশীল সমৃদ্ধ বিশ্ব গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। এদিকে কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ দুদিনের সফরে আজ সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। তিনি সাংবাদিকদের বলেন, উভয় দেশের নেতৃত্বই এখন তাঁদের সম্পর্ক ঘনিষ্ঠ করতে আগ্রহী। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ এবারের সফরে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনায় বসবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের আর্থিক অগ্রগতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে। তিনি আজ নতুন দিল্লিতে ব্লুমবার্গ নিউ ইকোনমিক ফোরামে বক্তব্য রাখেন। তিনি বলেন, ক্ষমতার মাধ্যমে অন্যদের ক্ষমতায়নের নীতিকে তাঁর সরকার সবথেকে গুরুত্ব দিয়েছে। ভারতের অগ্রগতির মূল ভিত্তি হল সামগ্রিক উন্নয়ন এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। তিনি বলেন, ক্ষমতা বলতে শুধু নিজেদের এগিয়ে যাওয়ার সামর্থ্যকেই বোঝায় না, অন্যদেরও এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই ক্ষমতার প্রকৃত অর্থ। নতুন দিল্লিতে আজ বিমস্টেকের স্বরাষ্ট্রমন্ত্রীদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সন্ত্রাসবাদের প্রতি ভারতের জিরো টলারেন্সের কথা পুনরায় ব্যক্ত করেছেন। তিনি আজ নতুন দিল্লিতে বিমস্টেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিমস্টেক অঞ্চলে কোনো জঙ্গি গোষ্ঠী যেন আশ্রয়, সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ, অর্থায়ন কিংবা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কোনো কার্যকলাপ চালানোর মতো সুযোগ না পায় তা নিশ্চিত করতে হবে। এছাড়াও জাতীয় আইন ও সংশ্লিষ্ট চুক্তির প্রেক্ষিতে অপরাধীদের প্রত্যর্পণ এবং আইনি সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সহায়তার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন। উল্লেখ্য, 1997 সালে বিমস্টেক প্রতিষ্ঠিত হয়। এই গোষ্ঠীর মূল লক্ষ্য বঙ্গোপসাগর সংলগ্ন ও পার্শ্ববর্তী দেশগুলির মধ্যে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বিমস্টেকের সদস্য দেশগুলি হল বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মন্ত্রিত্ব এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, তাঁর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অংশ নেওয়া অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তিনি দিনমজুরের সন্তান, সমাজের তৃণমূল স্তর থেকে তিনি কাজ করবেন। 2029 সালে লোকসভা নির্বাচনের আগে তিনি তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার জন্য কাজ

0: করে যাবেন।
1: Wrote a letter to Honorable Prime Minister Sri Narendra Modi ji that I want to go to Tamil Nadu, I want to strengthen my party to Tamil Nadu and also I want to prepare the ground for 2029 elections for the Tamil Nadu. 2 days before our Honorable Prime Minister came to Tamil Nadu, I saw that people's enthusiasm and people's love and affection towards our Honorable Prime Minister. So I thought I want to go more work, strengthen our party there.
0: ভারত আজ আবারও জোর দিয়ে বলেছে লাদাখ দেশের অবিচ্ছেদ্য অংশ, চীন কোনোভাবেই ভারতের এই প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করতে পারবে না। লাদাখ প্রসঙ্গে চীনের সাম্প্রতিক মন্তব্য বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক এব্যাপারে বিস্তারিতভাবে জানিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে অবস্থিত 28টি স্থানকে সার্ভে অফ ইন্ডিয়া তার মানচিত্রে নির্দিষ্ট স্থান সহ চিহ্নিত করেছে। লাদাখ ও স্থানীয় সংশ্লিষ্ট স্থানীয় অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত গৃহীত হয়। রিয়াধে ভারতীয় দূতাবাস সৌদি আরবে বসবাসকারী দেশের নাগরিকদের শান্ত ও সতর্ক থাকার পাশাপাশি আকাশপথে হামলার আশঙ্কা দেখা দিলে ঘরের ভিতরে থাকার পরামর্শ দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে আজ জানানো হয়েছে দেশের নাগরিকদের সহায়তার জন্য খোলা হয়েছে 24 ঘন্টার কন্ট্রোল রুম। সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কিত কোনো ভিডিও বা খবর প্রচার কিংবা পুনরায় শেয়ার করা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। জরুরি পরিস্থিতিতে যাঁরা সৌদি আরব ছাড়তে চান তারা প্রতিবেশী উপসাগরীয় দেশ বিশেষত কাতার ও বাহরাইনের বিমানবন্দর থেকে বিমান ধরতে পারেন, তবে সংশ্লিষ্ট দেশের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহীত অবস্থিত ভারতীয় নাগরিকদের ভিসা ও অভিবাসন সংক্রান্ত প্রতারণামূলক সংস্থাগুলি সম্পর্কে সতর্ক করেছে আবুধাবির ভারতীয় দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরশাহীর ভারতীয় কনসুলেট জেনারেল। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। 2000 টাকার ওপর ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে UPI MDR চার্জ নেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCI জানিয়েছে, উৎসবের মরশুমে ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে UPI এবং সার্ভিসেস স্টিয়ারিং কমিটি। দীপাবলির পর সিলেক্ট পার্সন টু মার্চেন্ট UPI লেনদেনের ওপর MDR কার্যকর হতে পারে। এর আগে আগামী 15 অক্টোবর থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। আজকের সিদ্ধান্তে পূজোর মুখে কিছুটা স্বস্তি পেয়েছেন ব্যবসায়ীরা। দেশীয় ইকুইটি বেঞ্চমার্ক সূচক আজ দিনের শেষে 1.5% বেশি বৃদ্ধি পেয়েছে। সেন্সেক্স 1109 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 73,034 পয়েন্টে বন্ধ হয়েছে। নিফটি বেড়ে হয়েছে 22,722 পয়েন্ট। শারদীয়া দুর্গোৎসবের আজ তৃতীয়া, বিভিন্ন পুজো প্যান্ডেলে চলেছে মণ্ডপ ও আলোকসজ্জা সহ শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসবের আমেজে মেতেছে মানুষ। এদিকে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পর দুর্গাপূজায় রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী শনিবার সপ্তমীর দিন কলকাতা ও হাওড়ার একাধিক ঐতিহ্যবাহী ও জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপ তিনি ঘুরে দেখবেন বলে জানা গেছে। ওই দিন সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছে তিনি প্রথমে সৌজন্যে যাবেন, এরপর বেলুড় মঠে গিয়ে প্রার্থনা ও পরিদর্শন কর্মসূচি রয়েছে তাঁর। সেখান থেকে হাওড়ার বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজো মণ্ডপে যাবেন তিনি। দুপুরে কলকাতার একাধিক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপর হামলার চেষ্টায় আজ তীব্র উত্তেজনা ছড়ায়। জানা গেছে আজ সন্ধ্যায় দুর্গাপুজোর উদ্বোধনে বেরিয়েছিলেন তিনি, সে সময় এক তরুণী বাড়ির বাইরেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওপর ছুরি নিয়ে চড়া হয়, তার শাড়ি ধরে টান দেওয়া হয় বলে অভিযোগ। সাংসদ দোলা সেনের অভিযোগ, তন্নিষ্ঠা সাহা নামে ওই তরুণী নিজেকে সিভিক ভলান্টিয়ার এবং মমতার ভাগ্নি বলে পরিচয় দেয়। সে মাদকাসক্ত ছিল বলেও দাবি। ঘটনার আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গালিগালাজও করেন বলে অভিযোগ, পরে তাকে কালীঘাট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ভারত ও সাইপ্রাস আজ সামুদ্রিক নিরাপত্তা, যৌথ প্রশিক্ষণ, অনুসন্ধান ও উদ্ধার সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা করেছে। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এর নেতৃত্বে ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধি দল এবং সাইপ্রাসের নৌ কমান্ডার কমোডোর নিকোলাস লুকার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাইপ্রাসে নিযুক্ত ভারতের হাইকমিশনার মনীষ ভারতীয় প্রতিরক্ষা প্রতিনিধিদের সঙ্গে মারি নৌঘাটি পরিদর্শন করেন। এই সফরের সময় ভারতীয় প্রতিনিধি দল কর্মকর্তা ও নাবিকদের সঙ্গে মত বিনিময় করেন। বুলগেরিয়ার উপকূলের কাছে কৃষ্ণসাগরে এক ড্রোন হামলায় দুটি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি জাহাজ ডুবে গেছে বলে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রুমান রাদেভ

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন 1942 লাভ স্টোরি থেকে কবিতা কৃষ্ণমূর্তি কণ্ঠে গানটি।

শুনছেন হিন্দি ছায়াছবির গান 1942 লাভ স্টোরি শুনলেন কুমার শানু এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে গানটি। পরবর্তী গানটি শুনবেন একই ছায়াছবি কুমার শানুর কণ্ঠে।

শুনলেন 1942 A Love Story থেকে কুমার শানুর কণ্ঠে গানটি। পরবর্তী গানটিও শুনবেন একই ছায়াছবি 1942 A Love Story, গানটি গেয়েছেন শিবাজী চট্টোপাধ্যায়।

শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানগুলি শুনবেন সিলসিলা হিন্দি ছায়াছবি থেকে। প্রথম গানটি গেয়েছেন অমিতাভ বচ্চন।

সিলসিলা থেকে পরবর্তী এবং শেষ গানটি শুনবেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ মেঘলা থাকবে, প্রধানত দুপুরের দিকের আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বনিম্ন ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল ৯৫% এবং সর্বনিম্ন ৫৪%। রাত ৮:৩০ পর্যন্ত গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের হয়নি, ৮:৩০ পরও বৃষ্টিপাত হয়নি। মৎস্যজীবীদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার খবর। এখন আগামীকাল ১৪/১০/২০২৬ গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলির প্রথম অধিবেশন শুরু হবে সকাল ৬টায় সুভাষিত দিয়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচনা থেকে পাঠ। ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, কথিকা মাছ চাষে প্ল্যাঙ্কটন এর কার্যকারিতা বলবেন ডক্টর দেবাশিস দে। ৬:৪০ আপনার স্বাস্থ্য, কথিকা সুস্বাস্থ্যের চাবিকাঠি পরিচ্ছন্নতায় বলবেন ডক্টর অরিন্দম চক্রবর্তী। ৬:৪৫ প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও সৌভিক শাসমল। ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তানিয়া চক্রবর্তী। ৮:০০ জানা অজানা চেনা অচেনা গাছপালা দ্বিতীয় পর্ব লিখেছেন জয়শ্রী দত্ত। ৮:০৫ আধুনিক গান শুনবেন শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। ৮:২০ কথিকা বাংলার লোকশিল্পে দুর্গা বলবেন সোমা মুখোপাধ্যায়। ৮:৩০ শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। ৯:০০ গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। ৯:২৫ জেলা চিঠি আলিপুর দুয়ার থেকে আমাদের সংবাদ প্রতিনিধি সৌম্যদীপ সেন পাঠিয়েছেন। আর ৯:৩০ গানে গানের পরবর্তী অংশ। ১০:০০ গানের ভেলার উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। ১১:০০ যুববাণীর অনুষ্ঠান, পুজোর বিশেষ অনুষ্ঠান যুববাণী পুজো পিডিয়া উপস্থাপনায় সৃজনী পাল এবং দেবজিৎ অধিকারী। ১২:০০ রাগ প্রধান পরিবেশন করবেন শিল্পী সূর্যতপা ধর। ১২:১৫ লোকগীতি পরিবেশন করবেন শিল্পী সুতপা চন্দ্র। ১২:৩৩ গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান শ্রীভবন। ঢাকে পড়ল কাঠি আলোচনা চন্দ্রিমা রায়, নাসিম মুর্তুজা, নুরুপমা গোস্বামী এবং স্বাগতা মণ্ডল মল্লিক। ১:০০০ বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান। ১:৪৫ রবীন্দ্রসঙ্গীত। ২:০৫ প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান। ২:৩০ বাংলা আধুনিক গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল ৫:০০ ক্রীড়াঙ্গন দিয়ে, থাকছে গুগলি উপস্থাপনায় অর্ক বন্দ্যোপাধ্যায়। ৫:৩০ বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান জীবন বিজ্ঞান। অংশগ্রহণে মাসাট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ইয়াসমিন সুলতানা এবং দুজন শিক্ষার্থী। ৬:০৫ সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন মতিলাল হাসদা সহশিল্পীবৃন্দ। ৬:১৫ সাঁওতালি অনুষ্ঠান, প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা বলবেন গুরুপদ সুরেন। পরে লোকগীতি পরিবেশন করবেন শিল্পী বাপুরাম সুরেন এবং আশারানী হেমরম ও সহশিল্পীবৃন্দ।

যাবে যে 38 মিনিটে কৃষিকতার আসর। প্রথমে থাকছে অপ্রচলিত সবজি চাষ। এ বিষয়ে বাপি শেখে সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। এবং তারপরে থাকছে গৌণ ফল কখনোই গৌণ নয়, এ বিষয়ে ডক্টর কল্যাণ চক্রবর্তী সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, 8:30 আইনি কথা। আরবিআইয়ের নির্দেশিকা অনুযায়ী আর্থিক সংকটে থাকা এমএসএমই ব্যবসায় পুনরুজ্জীবনে ও ঋণ পুনর্গঠন, এ বিষয়ে আইনজীবী সঞ্চারী চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত। রাত 9:00 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 9:30 সংগ্রহশালা থেকে কলকাতার পুজো অংশগ্রহণে দেবাশিস বসু, ছন্দা সেন, কৌশিক সেন, দেবব্রত মুখোপাধ্যায়, নন্দিনী ভট্টাচার্য, সৌম্যকান্তি আচার্য, সোমেন বসু, রচনা ও প্রযোজনা গৌতম সেনগুপ্ত। 10:00 সেবা সংকল্প অভিযান, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 10:15 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। 10:30 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী তানিয়া চক্রবর্তী। 10:45 পুরাতনী শুনবেন বিপ্লব মুখোপাধ্যায়ের কণ্ঠে। 11:00 আধুনিক গান পরিবেশন করবেন শুভদেব মুখোপাধ্যায়। 11:10 শাস্ত্রসঙ্গীত অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন রতনদীপ দাস। শুনলেন আগামীকালের গীতাঞ্জলির অধিবেশন সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন শুনবেন সঞ্চয়িতার প্রচার তরঙ্গে আগামীকালের অনুষ্ঠানের বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতার প্রথম অধিবেশন শুরু হবে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত দিয়ে। শরৎ পরিবেশন করবেন পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত। 6:25 রবীন্দ্রসঙ্গীত তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। 6:35 রামচরিতমানস শুনবেন 263তম পর্ব। 6:45 ভক্তিবিকৃতি পরিবেশন করবেন সোমা সেন। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় নীনা মোদক। 8:30 নজরুলগীতি শুভদীপ মুখোপাধ্যায়ের কণ্ঠে। 8:45 পুরাতনী পরিবেশন করবেন বিপ্লব মুখোপাধ্যায়। 9:00 লোকগীতি সুতবাচন্দ্রের কণ্ঠে। 9:10 রাজধারা উপস্থাপনায় সুচিস্মিতা চা। 10:15 অঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন। 11:00 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল সংগ্রামী লাহিড়ি, তারপরে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে তবলা পরিবেশন করবেন শ্যামল কাঞ্জিলাল। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীত দিয়ে শিল্পী তানিয়া চক্রবর্তীর কণ্ঠে। 5:20 উর্বশী উপস্থাপনায় রোশন বুরারকা। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা। 6:30 শাস্ত্র সঙ্গীতের অনুষ্ঠানে সেতার পরিবেশন করবেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ি। 7:10 মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জনসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে বিশেষ ধারাবাহিক, যাতে এই সময়কালের গৃহীত প্রধান উদ্যোগ কর্মসূচি সংস্কার এবং গুরুত্বপূর্ণ কাজের দিকগুলো তুলে ধরা হয়েছে। 7:45 দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 হ্যারাইজন। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানে শুনলেন তাপ্তি চট্টোপাধ্যায়। 11:10 হিন্দি ছায়াছবি গান। শুনলেন আগামীকাল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান আজকের মধ্যে এখানে শেষ হচ্ছে। স্টুডিও ঘড়িতে 9:28। জয় হিন্দ।